د سن سپاین ته صداقت پروګرام اس نه بینې پین میډیم ویکا دی آکاشوانی کرګلین کسته غچ دیدین فوچو پات پی پروګرام یې سپلا نه مزات پورګی خبرم فوچو په وخت مې زو تاسو دغه نه ملي نشو سره دونه تاسو دونه مې نه نشو সদগান ফেটিকার দেলুক সাহা গলি ফুচিন সুন্দু সংস্কারি লুরি ফুচিন সুন্দু তো সদগান আমি রেসম চুস গাইকা আকাশবাণী দেহলি কানা হিন্দি না আংরেজি আনো খবরন ফুচি পো আসমেন চুক তো সো টুক নামে চরেকা গান্ধী কাসালচি ফুচিন সুন্দু সগেত পানি ফেয়া প্রোগ্রাম ফুচি প্রবাস মেঞ্চু তুসো টুকনা ফে তুসো দুনিকা প্রোগ্রাম ফুচি চুনজু আছিনু মনি ফেয়া আকাশবাণী সিনগরি কানা উর্দিয়ানু খবরুননা তাফসিরাল ফুচি প্রবাস মেঞ্চু তুসো দুননা মিনিট নিশুনি ইলতুন মাহমিনি ফেয়া প্রোগ্রাম ফুচি প্রবাস মেঞ্চু তুসো দ্রগ্যাত সুরগে নামে নিং শুন লাগে কা আকাশবাণী দেখলি কেনা হিন্দি আংরেজি দোনো উর্দিয়ানো খবর প্রযুক্ত তুসর গুনা ফেতেকা প্রোগ্রাম প্রযোজন নি ফাইল দিন মিন গাছি দিন প্রচুর পাতবি প্রোগ্রাম শিল্প মিডিয়াম একা দিও আকাশবাণী কারগিলেন ওয়াসপু তুসর গানে মিনিং সাগা চেন্দু কাসাতা পুরগে খবর লাস না বাজার

আসসালামু আলাইকুম, আকাশবাণী কার্গিলিকানা আছিনমনি প্রোগ্রাম পো ফ্রচুকপা গায়াং ইয়ান্তি খানমাল্লা হাজির সংসেদ গাছি জুন আসালাম পো ফ্রুদমচান সংসি ইয়েলে রিনমচ আছিনমনি প্রোগ্রাম আসনা বাখান আছিনমো কাকাফোনোল দেয়াং মায়ো দেয়ান্তাং সালগার গার জুকসিয়ত না নন ছানমে দিয়াং গামোসেন মনে বুঝুকসি দুঃখ ছানা দি প্রোগ্রাম পেনুক সাকিসনা লাঙাস বেটি বাঁচাও বেটি পড়াও দি সিকিম স্কুল মাল্লা স্পেরা সুমজের বিফ্রালুস বেদ ইয়াং দের গ্যাব না ওয়ান ডিস্ট্রিক ওয়ান প্রোডাক্ট দি স্কুল খেন মাল স্পেরা সুমজের বিফ্রালুস বেদ ইয়াং দের গ্যাব না আতি সুটেনিকা নমো ফাতেমা না নমো জাহরা বাতুল খোঁজ কেউ জুসু খেউ সিয়ত খোঁকা না ইয়ান্তাং সুকা টিসু গাং লিপ চুপি

এখন জংকুল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট গাহরকে বার্গ সুগজরে এজুয়া আবাস দেবারং ওমাসিলা ইয়াক চিজ প্রোডাকশন সেন্টার পেজিক্স খোরং বাসে জনস্কার মিল্ক এন্ড ডেয়ারি কো অপারেটিভ সোসাইটি লাজুন ইল তালুক সং আবাসং নিবাসা চিফ সেক্রেটারি নেম্ব এসপি জনস্কার এসডিএম জনস্কার কাউন্সিলর জড বি এস সাদির দুনা এ ফ্রমাচিক সেক্টোরাল অফিসার হুমসাক আজুক সে ইহুৎপিন ছৌলেন না সুনাতি বাজির পিউষ গোয়েলিস বাহারতি শখসিদ ছৌলেন লাকথুত পুজদে চোসনিয়ার ভক চেগরাল সির বেঞ্চি গতেন জেরে জেরে ইন গাওয়ানো মিউলি মাইশা তুনি ইমর ফিসা দর্দুন চুন আগে কেন ইসুপি থেক পুস্ট্রাইং হিন চাইন জেরে জের বাসং শিকাগো ভারতে আমেরিকি কমিউনিটি ফাউন্ডেশন পেনাল সং স্ক্রাল বাসখান প্রোগ্রাম চিগনাগরন জিনাব গোয়েলিস গুন্দে লো নিয়ানুক স্পেরাও নিয়ানুক ভারতে স্নিং খোম চান্সকেত খেও সে ইনজেরেন সানা লোস তং ইজ না চুপি বাসং স্নাল্লা ভারতে মিউল গাঁও পুনা ইয়ম্বো শখসিতি ছোলে নি ছত ইয়ত পিনজেরেন দি থিক পো ট্রিলিয়ন ডলার চুয়ত ইনজেরে জের বাসং নাশমাই মরকজি ওজির অমিত শাহ না মধ্য প্রদেশি ওজির আলা ডাক্তার মোহন যাদব সদরিং ভোপাল গোপারক সম্মেলন চিগং খগলিনস গাঁও ডেয়ারি না উর্জে নিফিয়স পে আছো ও তকরিব চিগিন মিনজরে এজেরিন দিবসলা জিনাব শাহ সদুজদাং পুনা গ্রক পাসং ইয়াং রিয়াল খগি থগি দি সম্মেলন পু ভোপালি বেল দসেরা মেধান লমলেন খোসেন দেবরেন জিনাব শাহ টুডুবালা উন ছে ফিয়স পে গেলা লস বখন বুমুনি ইস্তোদরাং বাস ওজির আজম নরেন্দ্র মোদীর জবর মন কি বাত প্রোগ্রাম পোলা দিন লোচুইসপুর লক্ষেপস নাইয়া বুক ঘর গিয়া সোসেন দি প্রোগ্রাম পে গোমা সিরপু সনা লোস্তং ইজ না চুপসি লো দিন ইজা খোরাঙা বিজয় দশমী জাগান না শির ভাস খানিন মেন ইয়া দাসন মন কি বাত ইর গিয়া না সুমচু সভ্যতি সিরপুলা ঘর গিয়া সং রগাল বি যা চুঙ্গি সুলা মন কি বাত পুজ গ্যাস্ট্রিত গাঁ পিয়াং মালিয়ানু কিয়ংস খান ছকশি গির্জা উল্লা গেং খিয়ং সে ভারতী ইয়ারগেসি বেসেন খক লিনচানা আরদুংস্তো তে ফিলা খকচন প্ল্যাটফর্ম চিক তা সেন জরে এজেরিন দিলজাবাদি প্রোগ্রাম পেস্ট্রলিক ওয়াজির আজম ইজ গ্যাস্ট্রিত গাঁ পে দে চকস মি মাসুলনা লক্সেপশন গ্রুম সুনু শিয়ার বাত গাউন ইস্ট্রলিকা শেস আর দে লুকস দুনা নমজান ইয়ারগেসি ফিয়স পিয়াং লক্সেপশন লাসুন বেঞ্চিক ইহতিন মন কি বাত প্রোগ্রাম পু আকাশবাণী না দূরদর্শন নেটওয়ার্ক সগে কন্যা শিরবাস গাউন এআইআর নিউজ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ্লিকেশন এআইআর নিউজ দূরদর্শন নিউজ দুনা পিএমও দুনা ইতলাত নশরিয়াত ওয়াজারত ইউটিউব চ্যানেল লাইভ নশরিয়াত বাজরে সরবাসং পুরগি খবর এন্তেস আকাশবাণী কারগিল কনস না বেঞ্চিয়ত হুরমুজ লা কোয়েতির গেলদার ইয়ত খান টেঙ্কার চিক প্রজেক্টাইল পে কনস তাসনা বাসে বাস খান হামলে রিয়াপনা বাহারতি মিমাস গাস ত্রংলুক্স তাসেন আমানলা বাহারতি সফারত খানাউস ডিরিং এক্স পেকা পোস্টিগাং এম টি কাজিমা থার্ড পেকা জোর ইয়ত খান গ্যাস্ট্রিতি মিঙ্গা খাও স্ট্রংলুক্স নিয়ম্বো ফিং মিমিং না রক্স বাস মিশন পুস দি রক্সি কারবাই অনু আম্মানি খাকুরু নে থুতে রক্স না লাকথুত বেমি না খোঙা ও শুজেস হুকুমত ইজ রারসপি চালাকি লাগলেন বাখান ছগো মিঙান নওপ্রীত সিং লাকসেপস নিয়ম্বো তুর্কি নাল জোসেফ ভারত অনু খেসেন আজগ্যাস্ট্রিতি কানুন মালেন খেংখান এজেন্সি উনি দি লাকসেপস পেসকোর লজরেন নাশমাই ওয়াজির অমিত শাহ নকলিশ তাসনা নওয়া বুইরাগি মি কা তুর্কি মালদুকসিশ তাসনা ও লাগেন খেসে আফগানিস্তান ভারত লা রারসপি চালাগুন গের কানুনি জোসতে কা খোস কালবাত পিনজরে আজের ইন্ডিয়া বরিয়া নওপ্রীত সিং লোকসো লাসঙ্গান সগানুক লাক হিউত পিসিয়া তিয়ানু খোং উসগা খাং কালেঞ্জরং আসর বাসং নায়ব সদর জমহুরিয়া সি পি রাধা কৃষ্ণন ইজ এক্তিসাদী মজাহিমত পু সমাজি মজাহিমত না লোকসভা ইন চমিন জরে জর সে চিয়াজর না দেনাও খোরং শখস নিয়ম্বো গুর্জা ইমি মিউল পিয়া মজাহিমতি ইসমিয়াং পুইন জরে এজের ইন জিনাব রাধা কৃষ্ণন ইজ দিরিং নই দিল্লি আখে রেসি কোটলিয়া এক্তিসাদী কানক্লে গুজুগি খোরতং পুনা গ্রাগেনচিক দিসপেরান সর বাসং নায়ব সদর ইস খাচিক সিংচিক নয়ম্বো খকলেন চান খকলেন মি পালিসি চোচাও খুরি কেন জমহুরিয়াত না ইয়ারিয়াস পুনাম্বো থুতে দুন লা বিমাং এনচা ইঞ্জরেন লক্ষচেপসি ইয়ারিয়াস ইসমিয়াং পোস তানপোস চোহার ঘোষাস ইঞ্জরিয়াং আজ সর বাসং নেপালি গন্তকি সোবেনুক বাশিগ গোয়কা লোকপি ওয়াকিয়া চিগিয়ানুক ইনচেসিনা মিঙ্গা ত্রুগি স্ট্রোনা সোসেন পুলিশ নাজম সে কাঠমান্ডু এছেন চিয়োখন দিবাস পিয়াং মিঙ্গার কিয়াত জোনে হিয়ত পিন্দুনা দিবাকিয়া নাওয়াল পারাসি জিল্লে ডান এলাকায় মালিয়ায়ং সিয়া দেহাদিসেনুক সোনফোক সংখানুনে এলাশ পুনাস মন্থাউন আসপাতাল এম ঢুলেন চিক ইহতেন জেরে এসেরিন